0: করসত। মান্তর এ বিচ বতরনে আমি আপলো বাড়ি নাহালে মরান ভুইনে নঙ্গত ওয়াট ধরুন ভাতি জোন্দ্রা ফসল চো কমানি করুক সকু। দাদা দিদিমান আমি জোন্দ্রাকে ভুঁজুন খাউসে সঙ্গে সঙ্গে জোন্দ্রালে বোবো রুটি পেঁয়াজ আর কয়েক বানী বানেছে। ঘরে পশু জনাবর আসত জালে জোন্দ্রা চো পানা ছই আর বীজলে নঙ্গত পশু চারা বলে বনেছে। আর এ চলে গোরস দেত পশু মঞ্চ গোরস বলে বাড়ুয়ায়। এই চেই কাজে দাদা দিদিমন জোন্দ্রা চো কমানি খুব্বে লাভ চো কমানি হয়েছে। কুকড়া কুকড়ি কাজে বলে জোন্দ্রা নঙ্গত চারায়। আজই মে তুমকে জোন্দ্রা চো নঙ্গত কমানি করতো ওয়াটকে সাঙ্গে সে। আসন তো আমচো দেশনে আড়াই একড়নে 20 কুইন্টাল জোন্দ্রা চো উপজন হুয়ায়। মান্তর উন্নত ওয়াট ধরুন ভাতি মান রোপলে আমি 2.5 একড়নে 35 থেকে 40 কুইন্টাল উপজন ধরুক সকু। এচো কাজে কমাইচো ওয়াটকে সুনা। সবলে পহিল ভুঁই আসন তো জোন্দ্রা ফসল চো কমানি সপ্পায় বতর চো সপ্পায় বরণ চো ভুঁইনে হুয়ায়। মান্তর 12 মিশড়া 2 মাটিয়া ভুঁই জোন্দ্রা কাজে সবলে নঙ্গত রহেছে। সঙ্গে সঙ্গে বুনতো রোপতো ওয়াটকে বলে জানা। চমাস বতর কাজে লান্ডিলে ধরুন ভাতি গোঞ্চা জোন বল্লোনে জুন মহিনালে জুলাই মহিনা চো পহিল হপ্তানে জোন্দ্রাকে রোপন দেত রায়। আর শীতকার বেড়া কাজে হলে অক্টোবর চো আখরিলে ধরুন ভাতি নভেম্বর মহিনানে জোন্দ্রাকে রোপন দেত রায়। ঝপকে রোপ্তর হলে বেরলে পাকতো কিসম আর বেরলে রোপ্তর হলে ঝপকে পাকতো কিসমকে ধরত রায়। আর দাদা দিদিমন নঙ্গত উপজন ধরত কাজে নঙ্গত শুদ্ধ আর খোঁজাকারী মঞ্চ সাংলো বীজকে উপয়োগ করতো রায়। নানি বীচা বিতি কিসম হলে 18 থেকে 20 কিলো বীজ আর শঙ্কর কিসম হলে 20 কিলো বীজ 2.5 একড় কাজে নঙ্গত পুরুয়ায়। নঙ্গত লেহরা পানি কে নঙ্গত উপজন মিরুয়ায়। শীতকার আর চমাস বেড়া রোপত কাজে ধাড়িলে ধাড়ি চো দূরিয়া 60 থেকে 75 সেন্টিমিটার হতো রায়। সঙ্গে সঙ্গে দাদা দিদিমন ফসল কাজে খত ভাত বল লাগুয়ায়। তো জোন্দ্রা চো আগর উপজন ধরত কাজে 2 বরখনে 1 হার 10 থেকে 12 টন নঙ্গত কুহলো গোবর খতকে নাহালে কম্পোস্ট খতকে 2.5 একড় ভুঁইনে মিশাতো রায়। অসনি কোড়কা কুসলাক বল লাগুয়ায়। তো কোড়কা হলে ভুঁই ভসভসা হুয়ায় আর ভুঁই ভিতরলে লেহরা চো ইয়ার জাহার হোলনে বুটা চো জড়নে নঙ্গত বল ভোপু আর পানি বুটাকে মিরুয়ায়। পহিল হার রোপলো 15 দিনে পাছে দুসর হার 35 থেকে 40 দিনে কোড়কা কুসলা করতো রায়। আগর লাটা হলে লাটা মরলা তো ওখত ছিচুন ভাতি লাটা গুচাউকলায় হুয়ায় পাছে বুটানে মাটি চেগাউন দেত রায়। সঙ্গে সঙ্গে দাদা দিদিমন জোন্দ্রা ফসল নে কসন সিঁচাই কে ধ্যান দেত রায়। এ গোটকে বল শুনা। জোন্দ্রা ফসল কাজে আগর পানি আর কম পানি দুনো নোকসান করুয়ায়। চমাস বেড়া জোন্দ্রা নে অসন্ত সিঁচাই করুক নি লাগে মান্তর নঙ্গত পানি নি মারলে জোন্দ্রা ফসল নে 8 থেকে 10 হার সিঁচাই লাগুয়ায়। মান্তর ফুলে তো বেড়া বেড়া নে ওল রতোর জরুরি আয়। নাহলে জোন্দ্রা নে নঙ্গত বিচা বলে নি ভরে তো একে দখুন ভাতি সময়া সময়ানে আমকে সিঁচাই করতো রায়। অসনি দাদা দিদিমন কটাই মিডিক বল লেখ করতো রায়। কসন বলো না পহিল কাটুন দিলু জালে হুঞ্চ বিচা আমকে নঙ্গত নি মিরে। তো দানা কাজে রোপলো ফসল নে জোন্দ্রা চো উপরে চো পানা সুখু রহো আর বিচা নখলে চেপাই নিহত রায়। চেপাউন দখতো রায় খিডিক হুঞ্চ চেপাই হয়েস জালে 2 দিন আর রহতা। বুটা চো খালে চো পানা সুখুন রো আর বুটা চো ডাণ্ডি সুখুন ভাতি মোড়া তো বেড়া জোন্দ্রাকে টুটাতো রায়। সঙ্গে সঙ্গে দাদা দিদিমন নঙ্গত উপজন হোলি জালে হুনকে নঙ্গত থানে বলে ঠোয়া সঙ্গা করতো রায়। তো জোন্দ্রাকে টুটাউন ভাতি নঙ্গত ঘামনে সুখাতো রায় পাছে ভিতরে সঙ্গাতো ঠো তো বেড়া নঙ্গত শুকলো ঠানে সঙ্গাতো রায়। জোন্দ্রাকে বিচা হিটা তো কাজে বল্লনে উচলা তো কাজে কল মশিন মঞ্চ উপয়োগ করতো রায়। আজিকালি হাট বাজার নে কয়েক বরঞ্চ কল মশিন মন ইলিসে তো হুন হিসাব নে জোন্দ্রাকে উচলা তো কাজে বলে মশিন বনলিসে তো হুনচো উপয়োগ করুন ভাতি তুমি হুনচো বিচাকে নিকরাউক সকাস। তো দাদা দিদিমন আসন ওয়াট ধরুন ভাতি জোন্দ্রা কমানি করলো নে কিষানকে খুব্বে লাভ মিরুয়ায়।
1: अभी आप सुन रहे थे कृषि स्वामी की बेड़ा खड़ा चुगोट मीडियम वेव और FM बैंड पर आकाशवाणी का ये

বিলা তোমার। ইতিনা দিনানে বলে হাঁদে, এতিনা দিনানে বলে হাঁদে, যে কষা খড়ুক গেল প্রভু, কষা খড়ুক গেল। ইয়াদা রাজা তো গেল এবে, এ আদা রাজা তো গেল এবে, যে কড়কি ধরুন গেল প্রভু, টঙ্গিয়া ধরুন গেল। ই কষা খড়ুন গেল এবে, এ কষা খড়ুন গেল এবে, যে আদা রাজা তো আয় প্রভু, আদা রাজা তো আয়। ই কষা খড়ুন মানালবে, এ কষা খড়ুন আনুন গেল, যে কষা ধমুন যায় প্রভু, কষা ধমুন যায়। ইঠে চটা চত করলা এবে, এঠে চটা চত করলা এবে, যে কষা জুড়ান যাব প্রভু, কষা জুড়ান যাব। ই পর চলবকে সাগত এবে, এ দেশ চলবকে সাগত এবে, যে হাম চ ঘরে তো আয় প্রভু,

করি বল। ইয়াদা রাজা তো বিচার করলো, এ আদা রাজা তো বিচার করলো, যে সন কারুন গেল প্রভু নাহা ধুয়া হলো। ইনা ধুয়া তো হলো এবে, এ না ধুয়া তো হলো এবে, যে আদা রাজা তো আয় প্রভু আদা রাজা তো আয়। ইখানা পিনা তো করে এবে, এখানা পিনা তো হলো এবে, যে পঞ্জে আর ঘরে যায় প্রভু পঞ্জে আর ঘরে যায়। ই যাব তো যাও তো যায় এবে, এ যাব তো যাও তো যায় এবে, যে পঞ্জে আর ঘরে যায় প্রভু পঞ্জে আর ঘরে যায়। ই বাবু বলে তুই দিশারি ভিলা, এ বাবু বলে তুই পঞ্জে আর পিলা, যে মচ গোট শুন প্রভু মচ বাত শুন। ই পঞ্জে আর পিলা তো দক্ষিণ যায়, এ দিশারি পিলা তো দক্ষিণ যায়, যে বিনতি করুন যায় প্রভু বিনতি করুন যায়।

বলো, বেটা বলে তুমি সাত জন, এ বুয়ারি বলে তুমি সাত জন, যে মজ গত শোনা প্রভু মজ বাত শোনা, ই নিজ নাম তো বলে হেবে, এ নিজ নাম তো বলে যেবে, যে বালি গাঁও রাত আয় প্রভু বালি গাঁও রাত আয়, ই ওখানে বলু না সাগুন দিল, এ ওখানে বলু না সাগুন দিল, যে আধা রাজা তো আয় প্রভু আধা রাজা তো আয়, ই শুনু না বলে তো গেলাম মনে, ই হরিক বলে তো হলা মনে, যে জমা হরিক হলা প্রভু জমা হরিক হলা, নিজা বলতো কে গেল হেবে, এ নিজা বলতো কে গেল হেবে, যে ভয় না দখলু বল প্রভু ভয় না দখলু বল, ঈশা তো বেটা তো বল।

সুন্দর বাজা বিটি গীত গেছে মনে নেই। আর যে গীত নিয়ে বাজা বাজু আনি তুমি তো সঙ্গে সঙ্গে আমি যে পায়ে গেলে নাচতে পারবে মনে করি না। মনে কাজ আর কত গীত কে না আনিয়েছে যে গীত কে গাওয়া ছিল থিরা সিং কাশ্যপ আর মুজ সঙ্গে তো আগে ইয়ালি